জি সব খবর কে দেখি মিনে না শেফাগল ওয়াজিরা আবু প্রোগ্রাম সে হার কলাই দে তো শেফাগল ওয়াজিরা আর ওয়াক্তে দাসে ওরে ওরে জাগে যে আলা দা খের ও কি চিত দে মোনা খপায়ে আর দিন কে না খপায়ে জোন না খপায়ে ভেলে দাসে ওরে ওরে খবর কে হ্যাঁ হবি আলাস কি কা পাওয়ার ও জাগে যে বিওশা নবি হ্যাঁ হ্যাঁ কা জাগে দাই না সে শের খো বিলকুল পাকিস্তান প্রোডাক্ট হ্যাঁ ইস্তেমাল করি দি ডেরা ডেরা মানানা শুক্রিয়া কেন দিদি ইস্তেমাল তেল দে ইস্তেমাল দে ফাইদা ইদার করি দো গানা খো বিলকুল দর তপলে কডের মাঝে দূর ট্রেকিং আমি দর তরবড়ি দি আগাও দে তপলে কা চাই দো বাস 2 মিনিট আই দর তপলে কা সাহে সাই দো দর তপলে সাই দো জান তাপ মহব্বত জেরা মানে না দি কাল কা